0: ดอกแรกจะโยกได้อะไรครับก็ไม่เรียนรู้ว่ามันถูกดอกแรกดอกแรกจะโยกได้อะไรไม่กลัวกับยิงหัวในกีการนี้จะดังดอกแรกจะโยกได้อะไรเขาอยู่ในไม่ใช่กีโยกได้หัวในเชฟมีร่างกายไม่ใช่กีเดี๋ยวร่างปิ้งวะเวลาเข้าเจอได้เลยกีกิ้งคนย้อนกลับคนเชีย
1: ร์ฮัลโหล
2: ET Winyo or Radio. ET Winyo or Radio.
3: Man, you go ke oniva. Me seguro que go ke oni. Eno ba mare chwe ko amore. Yoni wonder de koi ye. Eno ba mare chwe ko amore sirikin di bingo ko mu ke oni. Yoni wonder de koi ye. Dinu ego ke wo ko ma ko boninga. Awu yoni dinu binu kana goyo ke mu gido choke na ke mu do mera. Ego ke ngu koma koponinga Awu ejone kana goyo kemu gido ichoke na kemu do mera Nyomo dabo dabo mwol Mwola ngomo bo Uru nyomo kumdara mwola jo uru biru kutu joke na kemu do mera Dogo meri kwa yidogi Ah ah mwewege dange Nyamukum dara mula ja uru biru kutu joke na kemo de omera Dogo meri kwa yidogi Ah mwe wege dange
4: Mwono winyo Niko kwe chagum pepo kere duwana kelo Kupu ya ye eno
3: Mwono winyo jwa ukubu ni ukuda kelo kinanko mwotai wot Utai kupu kopa pekwe uchunya kelo ningo Niyene mwomu wege dange kompi wangdaro ni rap Niere, arili chwe woka mande jonya jonya. Ujoni kono ani yin, kuni nyo dwe woro ko kwene. Kala jo ame o wego bojo nok bobe lo kanyi loti bo.
4: Ona nungo yono.
3: Mono winyo jo okumu ni upuda kelo kinanko motai wot. Utai kubu ko pepe kwe uchunya kelo, ningo. Niere, momu wegi dane kumpi wangdago ni rap. Niyene, riri chwe woka mande jonya jonya Ujoni kono ani yin, kono nyo do woro ko Wene, kara jo ame o wego pa jo nok bobe lo kanyo